0: তার তরাজু তলিয়ে নেমে সুদর হয়ে অপরাধী দুনা নেমে জহন্তা মৃগা হে শীষ নয় কাথি যার দে কুসুদে যাহে
1: পড় পুস্তক সন্ধ্যা।